পানি কে গান ভাই বহন তো পাবা ফির করতে দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধু জিন্দা ছাইন উতাপতি বেতার রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই বেতার আসা গান্ধারি পানি যে সূর্যহরণ ভাই বসিও উতাপতি চে অর্জুন ফরকের আর কে ভনা লাগু ভাই রাজা ইজি সিটলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাইনা

নাই লৈ যাও ফিরতা মতলিন কসাই বনমা কই দিন শিকার খেলা দামা জলপান করনি নিন্তি গই আশ্রমইমা দেখি মলাই মোহ ভয় চিত খাই